সমপুরুষ একটার সদগুর প্রসাদ সুরখ নিরঞ্জন আর পুরখ নিরঞ্জন আর আগমাগম পার সবতে আমহ সবতে আমহ তুদজি হর সচ্চে সৃজনহার সব জী তুমারে জী কুঞ্জিয়া কা দাতার হর ত্যাব সন্ত জী সব দুঃখ বিসারণহার হর আপে ঠাকুর হর আপে সেবক জী নামিত জন্ত বিচার ঘট ঘট অন্তর সর্ব নিরন্তর জী হরে কো পুরখ সমান এক দাতে এক পেখারি জী সব তেরে চোজ বিডান মুঁ আপে দাতা আপে ভোতা জী হাঁ তুদ বেন অবর না জান মুঁ পার ব্রহ্ম বে অন্ত বে অন্ত জী তেরে ক্যা গুণ আগ বখান জো সেব হ্যাঁ জো সেব হ্যাঁ তুমি জন নানক তন কুরবান হর ত্যাব হ্যাঁ হর ত্যাব হ্যাঁ তুদ জী সে জন যুগ মেয় সুখবাসী সে মুক্ত ভয়ে জন ত্যাজি তন টুটি জন কি ফাঁসি জন নির্ভ জন হর নির্ভ ত্যাজি তিন কা ভাও সবগবাসী জন সেবা জন সেবা মেরা হর জী তে হর হর রূপ সমাসী সে ধন জন ত্যাজী জন নানক তিন বল যাসী তেরী ভগত তেরী ভগত ভণ্ডার জী ভরে বেয়ন্ত বেয়ন্ত তেরে ভগত তেরে ভগত সলাম তুদ জী হর অনেক অনেক অনন্ত তেরী অনেক তেরী অঙ্কর পূজা জী তপ তপ জপ বেয়ন্ত তেরে অনেক তেরে অনেক পড়ে বস।